হুনার বিজে গানে ফেল মেয়েতের জোরে ওয়ারাতান দাস, অমিতাভ বচ্চন, শশি কাপুর, সঞ্জীব কুমার, ওয়াহিদা রহমান, রাখি, পুনম ঢিল্লন ও হেমা মালিনী।